উপনিষদত কৈছে, যিজন লোকে সুবিধা পালেই পৰনিন্দা বা পৰচৰ্চাত মতলীয়া হয় সেইজন লোক ফেটি সাপতকৈও বিষাক্ত। এয়া আকাশবাণী তেজপুৰ। ঘণ্টেক পিছতে 6 বজাত

কাহিনী পড়ি আপনি নিশ্চয় ভাল পায়, উপন্যাস বা গল্পর প্রতি আপনার নিশ্চয় আগ্রহ আছে। বিবিধ ভারতী গুৱাহাটীয়ে আপনার বাবে লৈ আহিছে উপন্যাস পাঠৰ এটি মনোরম অনুষ্ঠান। প্রতি পুৱা 9 বজাত এতিয়াৰ পৰা শুনিবলৈ পাব ধারাবাহিক উপন্যাস পাঠৰ অনুষ্ঠান। ধারাবাহিক উপন্যাস পাঠ বিবিধ ভারতী গুৱাহাটীত প্ৰতি পুৱা 9 বজাত FM এণ্ডৰ 100.8 MHz।

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি সোমবার, 1433 ভাস্করাব্দর বহাগ মাহর 27 দিন, 2026 খ্রিস্টাব্দর মে মাহর 11 তারিখ। পঞ্জিকার পৰা পোৱা তথ্য অনুসৰি আজি কৃষ্ণপক্ষৰ নবমী তিথি। আজি সূৰ্যোদয় হৈছিল পুৱা 4:43 14 ছেকেণ্ডত আৰু আজি সূৰ্যাস্তৰ সময় বিয়লি 5:53 ছয়ত্ৰিছ ছেকেণ্ড।

0: প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়ি আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়বলে মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটি পলর নির্ভরযোগ্য বাতরির সঙ্গে আমার ওয়েবসাইট আকাশবাণী .gov.in নতুন ভারত ন রূপত আকাশবাণী।
1: বিবিধ ভারতী গুৱাহাটীৰ বিভিন্ন অনুষ্ঠানত ভাগ লবলৈ আপুনি আমালৈ হোৱাটছএপত মেসেজ কৰিব পাৰে। আমাৰ নম্বৰ হৈছে 6003166944। পুৱা প্ৰচাৰিত ফোন ইন অনুৰোধৰ গীতৰ অনুষ্ঠান সুৰধ্বনি আৰু সন্ধিয়া প্ৰচাৰিত সান্ধ্য আলাপ অনুষ্ঠানটিলৈ আলোচিত বিষয় সম্পৰ্কত আপোনাৰ মতামত আদি প্ৰেৰণ কৰিবলৈ আপুনি আমাৰ হোৱাটছএপ নম্বৰটি আজিয়ে টুকি থওক। আমাৰ নম্বৰ হৈছে 6003166944। আপোনাৰ সৈতে আমাৰ যোগাযোগৰ এক নতুন মাধ্যম হৈছে হোৱাটছএপ মেছেজ। আমাৰ নম্বৰ 6003166994।

0: চিত্রগীত বোলছবি গীতের অনুষ্ঠানটি আজিলে ইমানতে অন্ত পড়ল। আজির অনুষ্ঠান শ্রোতাসকলক কেটেমান অসমীয়া আর হিন্দি ছবির গীত শুনোয়া হল। এ আকাশবাণী গুয়াহাটির মহাবাহু আজি দিনের 11:10 গুজরাটর সোমনাথ মন্দির নির্মাণের পুনর কইসু গুজরাটর সোমনাথ মন্দির পুনর্নির্মাণের 75 বছর পূর্ণ হওয়া উপলক্ষে অনুষ্ঠিত সোমনাথ অমৃত পর্ব অনুষ্ঠান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিয়ে রাইজক উদ্দেশ্যে দিয়া ভাষণের পোনপটিয়া প্রচার দিল্লী কেন্দ্রের পৰা রিলে করে শুনোয়া হব।
1: ডাঙর বুয়ারি, এডাল তোমার নামত
2: ইমানু কিয় খরধর করিব লাগে?
1: আরে আর নসালি, এডাল তোমার নামত আর এইজুর মোর মাইনার নামত।

ধেমাজি জিলাকা বিশিষ্ট গবেষক চিত্রকর লেখক ডক্টর পুষ্প গগৈ ডিব্রুগড়কা চিয়া খেতিয়ক তথা সাহিত্যিক দেবী প্রসাদ বারগদিয়া নগাঁওকা অবকাশপ্রাপ্ত অধ্যাপক তথা সাহিত্যিক উপেন্দ্র বরকটকি গুয়াহাটিকা বিশিষ্ট সাহিত্যিক তথা জ্যেষ্ঠ সাংবাদিক জিতুমণি বরা র বঙ্গাইগাঁও জিলাকা জ্যেষ্ঠ প্রহরী অধীক্ষক বিশিষ্ট লেখক কবি তথা গবেষক নোমল মাতালাই অঘি সারিনেছ। কেন্দ্রীয় সরকারে এইডস পে আয়োগ অনুমোদন গরেক ছ। আউদো বর্ষ কার্যকরী হুনে সম্ভাবনা রয়েক আঠো তনখা আয়োগ দ্বারা কেন্দ্রীয় সরকার কর্মচারী তনখা উল্লেখনীয় তরিকালে বৃদ্ধি হুনে ছ। ইয় অনুসার কর্মচারী মূল তনখা 50,000 রুপিয়া হুনে সম্ভাবনা ছ। পরিসংখ্যা অনুসার পহিলো তনখা আয়োগ দেখি সাতো তনখা আয়োগ সম্ম কর্মচারী তনখা 328 গুণা বৃদ্ধি হুনে ছ। ডিমা হাসাউ জিলাকু আফলংমা আজ ডিমা হাসাউ স্বায়ত্ত শাসিত পরিষদকু 75 বর্ষে প্রতিষ্ঠা দিবস পালন করিনি ছ। ডিমা হাসাউ স্বায়ত্ত শাসিত পরিষদকু প্রাঙ্গণমা অনুষ্ঠিত ইয় অনুষ্ঠান দিনভরিকু কার্যক্রমলে পালন করিনি ছ। অনুষ্ঠানমা পরিষদকু সফলতা জিলাকু সাংস্কৃতিক ঐতিহ্য র উন্নয়নকু লাগি গ্রহণ গরেকা পদক্ষেপহরু চর্চা করিনি ছ। আইপিএল ক্রিকেট প্রতিযোগিতামা গত রাত্রি রায়পুরমা অনুষ্ঠিত একটা খেলমা রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুলে মুম্বাই ইন্ডিয়ান্সলাই 2 উইকেটমা পরাজিত গরেক ছ। বেঙ্গালুরুলে 167 রানকু বিজয় লক্ষ্যলে খেল শুরু করে নির্ধারিত 20 ওভারসমা 8 উইকেট গুমায়ের লক্ষ্য প্রাপ্ত গর্দছ। দলকো ভয়ের কুণাল পাণ্ডিয়ালে সর্বাধিক 73 রান গর্দছন। এসকু অঘি মুম্বাইলে পহিলো ব্যাটিং করে নির্ধারিত 20 ওভারসমা 7 উইকেট গুমায়ের 166 রান গর্দছ। দলকো ভয়ের তিলক বর্মালে 57 রান গর্দছন। বাঙ্গালুরুকু ভয়ের 4 উইকেট হাসিল করে ভুবনেশ্বর কুমারলাই প্লেয়ার অফ দ ম্যাচলে পুরস্কৃত করিছ। শুনতে সমাচার পুরা ভয়।

শ্রোতাই ইমানপুরে আরাধনা অনুষ্ঠানত লোকগীতটি শুনিলে। এয়া আকাশবাণী তেজপুৰ। এতিয়া শুনক অনুষ্ঠান পরিচিতি। এই অধিবেশনতে খন্তেক পিছতে গীতালী অনুষ্ঠানত শুনিবলৈ পাব কেইটিমান অসমীয়া বোলছবিৰ গীত।

স্মরণীয় পুরুধা, ভারতরত্ন লোকপ্রিয় গোপীনাথ বৰদলৈৰ জীবন দর্শন কম সময়তে সম্যকভাবে জানিব পৰাকৈ তেজপুর লোকপ্রিয় গোপীনাথ বৰদলৈ কন্যা মহাবিদ্যালয় প্রশাসন বিভাগে অধ্যক্ষ ডক্টর তপন কুমার কলিতা আর অধ্যাপক ডক্টর পল্লব ভট্টাচার্যর সম্পাদনাত প্রকাশ করে উলিওয়া ভারতরত্ন গোপীনাথ বৰদলৈ শীর্ষক গ্রন্থখন মহাবিদ্যালয়ৰ সভাকক্ষত জিলাখনের বিদ্যুৎ সমাজের উপস্থিতিত আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। রাজ্যখনের বরণ্য কথাশিল্পী পুরুধা সাংবাদিক হোমেন বরগোহাঁর 12 মে'র মৃত্যুর দিনটুত প্রয়াত কথাশিল্পীগীর সপোনের অনুষ্ঠান করুণাধারা এক হৃদয়ের আন্দোলনের শোণিতপুর জেলা শাখায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। উল্লেখ যে রাজ্যখনের প্রথিত যশা সাহিত্যিকগীর মৃত্যুর দিনটি শোণিতপুর জেলা শাখায় প্রজ্ঞার দিন হিসাবে উদযাপন করে আছে। এইবারও উক্ত দিনা বিয়লি 4 বজাৰ তেজপুর শহরের শোণিতপুর শিশু বিকাশ একাডেমির প্রাঙ্গণত প্রজ্ঞার সাধক হোমেন বরগোহাঁই শীর্ষক এক বিশেষ বক্তৃতানুষ্ঠানের আয়োজন করেছে। শোণিতপুর জেলা শাখার হোমেন বরগোহাঁই স্মারক বক্তৃতামালার দ্বিতীয়টো বক্তৃতা এবার আগবাব তেজপুর বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান আর ভাষা প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর অরূপ কুমার নাথে। তেজপুরের শতবর্ষ গড়কা ক্লাবর বালিরাম লহকর সভাকক্ষত আয়োজিত সাহিত্য অকাডেমির ভাষা উপদেষ্টা সমিতির আহ্বায়ক বিশিষ্ট অনুবাদক তথা রাজ্যখনের এগারী সুবক্তা ডক্টর দিগন্ত বিশ্বশর্মাই তেজপুরের আন্তরাষ্ট্রীয় আলোচনীর সম্পাদক বিশিষ্ট অনুবাদক তথা লেখিকা ডক্টর সরিতা শর্মার ইংরাজী কাব্য সংকলন দ্য ক্লাউডস আই এট এক নামের গ্রন্থখনি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করে। এ অনুষ্ঠানত খারগর্ভ ভাষণে সকলকে মুগ্ধ করে তোলে ডক্টর শর্মাই। উল্লেখ যে সাহিত্য অনুষ্ঠান পেজ টার্নার্স স্ক্রিপ্টিং লাইভসর উদ্যোগত অনুষ্ঠিত হওয়া মনুগাঁও অনুষ্ঠানটি বিশিষ্ট অতিথি রূপে অংশগ্রহণ করে সারুয়া ভাষণ আগবাই মাধবদেব বিশ্ববিদ্যালয়ের পঞ্জীয়ক ডক্টর ক্ষীরপদ দত্তই। পঙ্কজ বড়ুয়ায় আধরা অনুষ্ঠানটির আরম্ভণিতে ঝর্ণা দেবীর মঙ্গলাচরণের মাজেরে বন্তি প্রজ্বলন করে ক্লাবর প্রাক্তন সভাপতি অরুণা দেবী, সাহিত্য একাডেমি বটাপ্রাপক জ্ঞান বাহাদুর ছেত্রী, অবসরপ্রাপ্ত অধ্যাপিকা কবি লেখিকা কল্পনা বড়ুয়াই। আনহাতে অনুষ্ঠানটি মাঙ্গলিক পরিবেশত বরগীত পরিবেশন করে শুভারম্ভ করে কণ্ঠশিল্পী হীরামণি লহকরে। কবি লেখিকা ডক্টর সরিতা শর্মায় আদরণি ভাষণ করার পিছতে ডক্টর দিগন্ত বিশ্বশর্মায় আন অতিথি সকলের সঙ্গে কাব্য গ্রন্থখন আনুষ্ঠানিকভাবে উন্মোচন করে। ইয়ার পিছতে ভাষণ প্রদান করে দিগন্ত বিশ্বশর্মায় ঋষি অরবিন্দ অধ্যয়নের বাটকটিয়া রূপকর জ্যোতিপ্রসাদ আগরওয়ালা বলে মন্তব্য করে 1948 চনত শিবসাগরত অনুষ্ঠিত শিল্পী সম্মিলনত প্রদান করা ভাষণটি শিল্পীর পৃথিবী শিরোনামেরে বিখ্যাত হয়ে পড়ে। আর এই শিল্পীর পৃথিবীত জ্যোতিপ্রসাদ আগরওয়ালাই অরবিন্দর নামটি 3 বার উল্লেখ করেছে বলে মন্তব্য করে। সেই শিল্পীর পৃথিবীর কথাখিনি কেবল অসমৰ নহয় ভারতের নহয় সমগ্র পৃথিবীর বাবে গ্রহণীয় হব পৰা বিষয়বস্তু বলেও উল্লেখ করে। কিন্তু অতি পরিতাপর বিষয় যে জাতিটে যখন মুখলৈ চাই থাকে আমি সেই সকলে পথ প্রদর্শন করব বলে ভাবো, সেই সকলের ভিতর অকল ডক্টর নগেন শইকীয়াক বাদ দি কারো মুখত শিল্পীর পৃথিবীর কথা শুনবলে নোপাত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করে। শিল্পীর পৃথিবীক গবেষণার বিষয় হিসাবে গ্রহণ করা প্রয়োজন বলেও মন্তব্য করে। তেজপুরত সুদর্শন বহাগর দুপরিয়া শীর্ষক মনোরম অনুষ্ঠান সম্পন্ন হয়ে যায়। সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজরিকা আর প্রাণর শিল্পী জুবিন গার্গর সুবরণত মুখপত্র সুদর্শন আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। বান থিয়েটার সভাপতি প্রবীণ গীতিকার বঙ্কিম শর্মাক এই অনুষ্ঠানতে বিশেষভাবে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। বিশিষ্ট নাট্যশিল্পী মৃগেন চন্দ্র বরা আর ভূপেন শর্মাক সুদর্শন বটারে সম্মানিত করা হয়। গীত নৃত্যর মনোরম অনুষ্ঠানে জীপাল হয় সত্রাধিকার গহনচন্দ্র গোস্বামী কৃষ্টি বিকাশ কেন্দ্র প্রাঙ্গণ। আনহাতে কালি ইতিহাস প্রসিদ্ধ গড়দৌল প্রাঙ্গণত গড়দৌল আঞ্চলিক বিহু সম্মিলনের উদ্যোগত মুকলি বিহুর আয়োজন করা হয়। ঠিক তেনেদরে শনিবারে তেজপুরের নেহরু ময়দানত কেন্দ্রীয় বহাগী সম্মিলনত দুপর নিশালৈকে শিল্পীর সঙ্গীতানুষ্ঠান উপভোগ করে উপস্থিত রাইজে। ইফালে কলেজিয়েট খেলপথারতো পূর্বর দরে দুদিনিয়া কার্যসূচীরে রঙালী বিহুর কার্যসূচী রূপায়ণ করা হয়। প্রথম দিনা মুকলি বিহু প্রতিযোগিতা আর শনিবারে মূল সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানত সায়ম পালকে ধরে কেবাগরাকিও বিশিষ্ট শিল্পীয়ে সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করে। রূপজ্যোতি যুব সংঘর উদ্যোগত তেজপুরের পলফিল্ডত রঙালী বিহুর বর্ণাঢ্য কার্যসূচী রূপায়ণ করা হয়। ঠিক তেনেদরে শোণিতপুর জেলার আরক্ষী নিবেশতো আরক্ষী সকলের দ্বারা প্রতি বছরের দরে এইবারও রঙালী বিহুর আয়োজন

করে, বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত করার লগতে সাংস্কৃতিক অনুষ্ঠান আর বিহুর বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। শোণিতপুরের জেলা দণ্ডাধীশের কার্যালয় জানা মতে অরুণাচল প্রদেশের দিরাংস্থিত লোপন স্টেডিয়ামত এটা পর্টার কোম্পানি গঠন করার উদ্দেশ্যে পর্টার নিযুক্তির বাবে বৈশাখী মিলিটারি স্টেশনের পরা এক তথ্য লাভ করেছে। 10 মে তারিখের পর 13 মে তারিখল অরুণাচল প্রদেশের দিরাংস্থিত লোপন স্টেডিয়ামত 179 দিনের 600 গৰাকী পর্টার নিয়োগের উদ্দেশ্যে নিযুক্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। ভারত, নেপাল, ভূটানের যোগ্য প্রার্থীসকলে এই নিযুক্তি প্রক্রিয়াত অংশগ্রহণ করবেন জানিবলৈ দিছে। 18 বছৰৰ পৰা 39 বছৰ বয়সের ভিতর পুরুষ প্রার্থীসকলে আবেদন করবলৈ যোগ্য হব। প্রার্থীসকলের শারীরিকভাবে সুস্থ, কোনো ধরনের সংক্রামক রোগের পৰা মুক্ত হব লাগিব। নিযুক্তি প্রক্রিয়াত অংশগ্রহণ করা প্রার্থীসকলে স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র, আধার কার্ড, প্যান কার্ড, মেডিকেল ফিটনেস ভেরিফিকেশন প্রমাণপত্র, ব্যাংক পাসবুক ফটোকপি, শিক্ষাগত অর্হতা প্রমাণপত্র লগতে গাঁও পঞ্চায়েতের পৰা জারি করা প্রমাণপত্র দাখিল করব। আবেদনকারীসকলে স্থায়ী বাসিন্দা হিসাবে পরিচয় সচ্চরিত

শ্রোতাই ইমানপুরে হোয়াটসঅ্যাপ বার্তাযোগে অনুরোধ করা গীতর অনুষ্ঠান মূর্ছনা শুনিলে এয়া আকাশবাণী তেজপুর। এটা শুনবলৈছো কেইটিমান হিন্দী বোলছবির গীত। প্রথমে শুনো আহক আরাধনা বোলছবির এটি গীত, শিল্পী কিশোর কুমাৰ।

শ্রোতাই, হিন্দী বোলছবির গীত শুনে আছে আকাশবাণী তেজপুর কেন্দ্র পৰা। এইবার শুনবলৈ লৈছো কিশোর কুমারৰ কণ্ঠত গাতিপতং বোলছবির এই গীতটি।